0: දිවෙහි FM දිවෙහි නායකු නොදිය එක මෙගහර්ට්ස්
1: අමානත්තරිකමකි මුජ්තමයිග්ගා හුන්නන් ජෙහේ අඛලාකියාතුගේ මෑගඬු එබ්බ මකාරිමුල් අඛලාගුගේ තෙරෙන් හිමනේ එම්මේ මුහිම්මු එක්කන්ත එහෙම් වේ අමානත්තරිකම් ගුලිෆාවනි ඊමාංකම රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් හදීස් කුරවාෆාවේ ලා ඊමාන ලිමල් ලා අමානත ලහු වලා දීන ලිමල් ලා අහ්ද ලහ මානයි අමානත්තරිකම් නෙම්මීහායන් ඊමාංකමෙන් නෙතේ আদি আহদ ওয়ফাতেরি নুয়া মিহকা দীনেন্নেতে আমানাত্তেরি কামুগে দাইরাইকি বর ফুড়া দাইরাই এগে তেরেগা আল্লাহুগে হাগ্গুতাকা আদামুগে দারিংগে হাগ্গুতং একুলেবিগেমবে হুরিহা মাসউলিয়তে এগে এমমে মতি দরজায়ম ফেশিগেন এমমে দশু দরজে দানদেন আমানাতুগে তেরেগা হিমেনিগেমবে দীনি গতুং তিমা আদা কুরআন জহে কমমে ওয়াজিবকি আমানাতে তিমায়া তিমাগে আখ আনন ইনসানাকা দেমেদু তিমা হিঙ্গা মুআমালাত তাকুগাইয়া তিমায়া তিমাগে ভেরি রাসকালাঙ্গিয়া দেমেদুগে গুলুন তাকুগা আমানাত তেরিউমাকি হিংহম জেহুমা আমান আমাংকামা রাক্কা তেরিকাম লিবিদে কামে তিমায়া হাওয়ালি ওয়েফাওয়া কমমে কামেগা তিমায়াকি মাসউল ভেরিয়ে মুজতামাগে কুরিমাতিগা মাসউলিয়াতু উফুলান জেহেনে ফাদান আল্লাহুগে হযরতু গাওয়েস মাসউলওয়ান জেহেমিহে আল ইমাম বুখারিয়া আল ইমাম মুসলিম রিওয়াকুরেভি হাদিস ফুলগে মানা গাওয়ে তিয়াবামি হুম কুরে কমমে মিহাকি বেলেহট্টুন তেরিয়েকে আদি তিয়াবামি হুম কুরে কমমে মিহাকি এমিহাকু বালহট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ভেরিয়েকে ভেরি মিহাই ಬೆಲೆಹಟ್ಟು ತೆರಿಯಕೆ ಅದಿ ಏನಾಗೆ ರಯ್ಯಿತುಂಗೆ ಮಚ್ಚಂ ಮಸ್ಊಲ್ ವೆಗೆಂಬಾ ಮೀಹಿಕೆ ಫಿರಿಹೆನಾಯಿ ಏನಾಗೆ ಅಹುಲ್ವೆರಿಂಗೆ ತೆರೇಗ ಬಲಹಟ್ಟ

0: দিবেহি আমিল রাও কে লাভেন আড ইভিগে মি দেই কুরিয়া মিদানি এমএ ফাস শোয়া একি গ বাদ্দক করম মিদানি আড়কন আশিতা আদে দিবেহি মুনিফু ফিল্ম গে দাইরা বালালার ডার্ক রেন এন্টারটেইনমেন্ট গে রোমান্টিক কমেডি ফিল্ম মাগে বিটু গে ওয়েডিং মি বেতুয়ে দিয়া হাফতা তাওগা এমএ গিনেন দেখেবুনো এ ওয়াহক মিহার মি ফিল্ম মিয়তি অলিম্পাস সিনেমা এন অ্যাজ ফর
1: কম ফিল্ম গ শাহু মি তৈয়ার ওয়ানি আলো
2: মাগে বিটু গে ওয়েডিং শাহু গে বিটেনো মাগে বিটু গে ওয়েডিং
1: এমএ শাহু গে দা
2: মাগে শাহু গে এনো মাগে বিটু গে
1: ওকে শাহু গে বিটু গে ওয়েডিং
2: ওকে শাহু গে বিটু গে ওয়েডিং
1: কমে কাস মি ফিল্ম কি শাহু গে বিটু গে ওয়েডিং এমএ মি ফিল্ম বালং অলিম্পা বাডান তিবে হাম হুরিহা বেফুলনা বেস ওয়ারং হুনু মারহাবা ইদান্নাম দেন
0: মি ফিল্ম সিনেমা গা আলোয়া ফবনি দে সেপ্টেম্বর দেহা সাববি হোগা National Bureau of Classification on MFA classify kuri film toge terega mage bituge wedding himeneru mi filmuge diguminaki sateka 40 first minute mi filmu liye direct ko fawani Shahuda Mahmud Shahuda ya eku furutama fahara Sharaf Abdullah wani assistant director ege role ada ko fa feature film ka Shahuda direct kuri furutama film ki deha 26 wana harunu kuin horror comedy Bibi mi faru anikka ves Shahuda mi genestini comedy film উফেদে সুয়ালকি কমেডি ফিল্মে দেওয়ন ফারং হেদুম শাহুদাগে মিসরাবো মিদাইরাং এককম বদল ভিতো
2: মোগা এমএ ফুরতমবেস ফিল্মকা দিনি কমেডি ফিল্মে দেওয়ন ফারবেস কমেডি ফিল্মে তিমন ফার কমেডি নুংকম উম্মিদমে করেন দেন মি কাস্টুং আসল হাগিগত গবার বড়ং এহি তেরকম ফোর কো দিন হুরিহা কাস্টুমস ফিল্ম গমি হারকা তেরেবা সো কাস্টুং এ নন্ত মোগা কিয়ালে হিসাবুং ই যাও কেমিকম মানেক এমএম মি ফেন্ডানি হাগিগতগে শাহু আমি ফিল্ম হেদুমুগে নুনিয়া শাহু আমি ফিল্ম মিগত গেনেস তেহুগে এমএ বড় দাওরেং আদা করি ফান্নাণু মি হাম
1: আ ফিল্ম গ হামা
0: মাগে বিটুগে ওয়েডিং মি ফিল্ম পোদে দোহগে রে অলিম্পাস সিনেমা গ আলুয়াফ ওয়াইরু ফিল্মুগে ম্যাগনু কাস্টুং গে তেরে গে হিমেনেনি শরফ আব্দুল্লাহ ফাতমাত রায়া আব্দুল্লাহ শাফিউ আদে ফুবু মি গেতুরুন শীলা নাজিব আহমদ সাইদ হাফিজ মোহাম্মদ আয়েশাত নূরা আদি আব্দুল্লাহ জালিশান মি ফিল্ম প্রিমিয়ার নাইটং মি হুরিহা তারিম ফেনিগেন দিয়েরু রেড কার্পেট ইভেন্ট আয়কো বেবি মি হাফলাইম বানি রাজ্যকে মশহুর ওয়ার গিনা মুন্ড তাকে ফেনিফা মি ফিল্ম কি রোমান্টিক কমেডি ফিল্ম আদি ফিল্ম গে টেগলাইন কি দা মোস্ট কেওটিক লাভ স্টোরি এভো আদি তেদপুনা নামা এ নামুম বেস ওয়ার গিনা কান্ত তেকে এঙ্গিগেন দে সবাব কি মি মডুমাতির সিরিয়াস লোবি গে ওয়াহকে গে গতুকে ইশতিহার কুরা ফিল্ম নুকান মি মজা হালাবলি আদি বেলুন তেরিং হি হি হালা কল্লানি ফর দা ফিল্ম গে গতুগ ইশতিহার কুর মুন্দা ফিল্মে
3: দিস আই তে প্রেশার করে না আনি কা নুরো ভেনি এন সারে মি কুড়ে রব্বাগে বড় কুড়ে দারিয়ে নুনে
4: জুলা মড়ক মড়ক মড়ক
5: উই আর ডান নে কামে ফারাফিত পুড়তে ম ডানমা
0: মিহারো ফিল্ম সিনেমাগ আলুয়াফায়রু ফিল্ম আমেদ কুরেবুন উম্মিদ তকাইবর ফিল্ম সিফাবেগেন দিয়তো মি সুয়ালকি ফিল্ম বেলুনতেরিন মজাবিতো ক্যারেক্টার তকা বেলুনতেরিন গোলওয়াল দেতো আদি এমএ মুহিমুকমকি দিবেহি রোমান্টিক মি কমেডি ফিল্ম বালালং দিবেহি বেলুনতেরিন সিনেমা তক বন্নানিতো আলগনস মি ফিল্ম বালালিং সিনেমা তেরেন গ্যামুস হুনুমুকে আড়ু ইভিগেন দিয়া এগে মানে কি মি হুন মি ফিল্ম মজা ভেজ্জে আদি মি ফিল্ম বেলে গিনবেগ সোশ্যাল মিডিয়াগ ফিল্ম তাওরিফ কং ওয়াহক ইস্তা কাফাবে মি ফিল্মুকে টিম আশা মুলি ফিল্মি দায়রা বিসলিবে কামিয়াবি কাইয়াগিন সবাব কি কামিয়াবা কোম্মে দিবেহি ফিল্ম কি মুলি ফিল্মি দায়রা লিবে কুরিয়ারমে এগে সবাবুন ফিল্ম উফাদ্দা ফারাতাক ইয়াগিন কানলিবে একটরুনং আ ফুরসাত্তকে ফাহিবেগেন্দে আদি দিবেহি ওয়াহকতং দিবেহি ফিল্মুতং বড় স্ক্রিনুম বালাম বেলুনতেরিং আদিবে শোকুয়েরিওয়াকং প্রোডিউসারুনং আঙ্গাদে

আবির্ভাস আদি কমে নফসেমে মা দমায় টকা ইস্কুফাওয়া আমলে ভালাফা হুশকমে আদি তিয়বা মিহু আল্লাহ তাকওয়া আবির্ভাস হামাকাশবরুম আল্লাহি তিয়বা মিহু কুরা কান্ত মোলা দেনবডগিমা রসকলাঙ্গে।

তিমান রাসকালাঙ্গে আদুবুন্নাই আদিত্য ব্যামি হুঙ্গে আদুবুন্নাকি এহি থেরিং খাম গা তিয় ব্যামি হুন নহি ফাশে তিয় ব্যামি হুঁ এউরেন্ন লোয়ে বাই একুয়ের খাম হুঁশাড়ময় আদিত্য ব্যামি হুঙ্গে গা তঙ্গ হাক দীনং এউরেম বণি খা ফিরুয়ে ফে তিয় ব্যামি হুঙ্গে বেরি আল্লাহ তিয় ব্যামি হুঁ ইমাম বা খামটকা এউরেন রসুলা আয় তিয় ব্যামি হুঁ রসুম বেরু কল্লে তিমন রসকলাঙ্গে মগুগা জিহাদ কুরুমশায় আদি তিমন রসকলাঙ্গে রুস্যবং আদাগে তিয় ব্যামি হুঁ নুকিকম গা বানম তিয় ব্যামি হুঁ তিমন রসকলাঙ্গে আদুবুন রাহমতের নুবাহাসে তিয় ব্যামি হুঁ এউরেন্ন লোয় বায়ক সিরু বাহক দকময় তিয় ব্যামি হুঁ ফোরওয়া কন্তকায় আদি তিয় ব্যামি হুঁ ফাড়ু খুরা কন্ত তিমন রসকলাঙ্গে দেনোডিগ তুম্বোডে তিয় ব্যামি হুঁ কুরে এফদ আমল খুরা মিহা দন্নাশ ফাহ এমিহক সিদা বেগম বা মগু গিল্লিজ্জকং কশবরে।

মনা কুরব্বা খং খশবরি তিয়া ব্যা মিহুঙ্গে দীনা হরে তিয়া ব্যা মিহুন্না হঙ্গুরাম কো আদি তিয়া ব্যা মিহুঙ্গে গোয়াতি গেদরুন তিয়া ব্যা মিহুন নেরেলা আদি তিয়া ব্যা মিহুং বেরু কল্লুম বাগিবিরবা মিহুন্না একুয়েরকম বেহেট্টুমে এউরেন্না একুয়েরকম বাহাট্টা মিহুন দন্নাশ ফাহে এউরেন্নি হামা আনিয়াবেরিন্নে।

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বলা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমএ ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
2: শাবিয়া

0: ঈশা সুয়ানে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুম কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গালু ফেনবেরুং এমে ম্যাককো বুনানি কি হিনে
1: নানে ফুল ফিল্লেবো
0: ওয়ার রাঙ্গালু ওহে তা ফেননিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাডু কব্বালা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালু আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

0: মুন্না কবা কি হিনাকে দেড়াহিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়াহিয়া
0: আফনাস দেড়াহিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তিহে বরক হ ভেন্না হিন কমেন নে আফন তিকং কোলান্না
1: তিকু দুং হাউদা হাইরাঙ্গা লায়ে তিহেন মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না